0: আছে? ও হুজুর,
1: হ্যাঁ
0: আসুন আসুন।
1: ছোড়ু মিয়া দিখাই নেই দেতা নহীঁ হ্যায় ক্যা?
0: না হুজুর, ও তো মচ্ছি বাজার গয়া হ্যায় জি।
1: আচ্ছা আচ্ছা, হাফিজুর আয়া থা?
0: হাফিজুর? না না, ও তো না আয়া। হাফিজুর সে আপকো কা কাম?
1: ও কা তুমকো বতানা পড়েগা। আরে হ্যাঁ হ্যাঁ, তুমকো হই তো বতানা চাহিয়ে। কাহে কি, আরে ভাই আমার মতলব ও ঠেরা তোমারা
0: কা কা বল রে হুজুর, আপ কা বল রে?
1: আরে ঠিকই তো বল রে, আজকাল বড়ি খাতিরদারি হো রহি হ্যায় উসকি।